0: Las patatas del abuelo.
1: My dear listeners, welcome back once again. আপনি শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 ফান কমেন্ট্রি ক্যাপিটাল এফএম স্টুডিয়াম থেকে রাশেদ ইমাম, জাহান অরণ্য, নাফিস রেদওয়ান।
2: ওহো ওহো, সুন্দর ครับก็โอ้โหครับแต่ว่าเกมนี
3: ้ดีเดีเอสฟาอีก
4: petite coupure avec Moscou, l'appel à la prière.
5: Allahu Akbar, Allahu Akbar.
6: Już wiem, że on nie podbiega pod to tej piłki, że on już to zostawił, że przegrał tą akcję z własnej
7: woli, a tutaj wbiera piłkę.